0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: প্রচার করছু খঞ্জাণি ভোজন, পরিবেশন করেছেন বাবাজী চরণ দাস এবং তাঙ্কর সাথী মানে।

শ্রোতাবন্ধু নমস্কার, আম কেন্দুঝর আম ডিএমএফ কার্যক্রম আপনার স্বাগত জনাইবা সহ শ্রোতাবন্ধু আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রে প্রতি সপ্তাহের তিন দিন ধরে প্রচার করা যাওয়া আম কেন্দুঝর আম ডিএমএফ যাকি প্রত্যেক রবিবার এবং প্রত্যেক গুরুবার সন্ধ্যা ৭টা বাজি ৩০ মিনিট এবং মঙ্গলবার দিন গোটে বাজি ২০ মিনিট এই সময়ের যে

শ্রোতাবন্ধু নমস্কার, যুববাণী অকণার আপনার সাদরে স্বাগত। মু আপনার রেডিও সাথী কৃষ্ণা। কার্যক্রমটি প্রযোজনা করেছেন অনিতা তির্কি। বন্ধু, মানুষ সভ্যতা গড়ি উঠিবা এবং পরিপুষ্ট হওয়া জল যে প্রমুখ আবশ্যকতা, একথা কহিবা বাহুল্য মাত্র। প্রত্যেক নদী তথা জলধারা নিকটরে এই কারণর জনবসতি গড়ি উঠি থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কহিছন্তি, আমার ভবিষ্যৎ সুরক্ষিত করা জল সংরক্ষণকু জীবনর এক অবিচ্ছেদ্য অংশ করা পড়িব। সম্প্রতি জলভাগর স্থিতি এবং ভূতল জলর কমি চালিথিবা পরিণাম সমগ্র বিশ্বকু চিন্তার পকাইছে। অত্যাধুনিক যুগরে মধ্যে বিভিন্ন অঞ্চলরে পানীয় জল ঠিকভাবে মিলিপারু নাহি। বর্ধিষ্ণু জনসংখ্যা এবং জলর দুরুপযোগ যোগু এই প্রাকৃতিক সম্বল হ্রাস পাইবার লাগিছে, ফলরে ভারত ও পাকিস্তান মধ্যে সিন্ধু জল চুক্তিকু নেই সৃষ্টি হয়েথিবা উত্তেজনা পরি বিভিন্ন সময়ের দেশ দেশ মধ্যে উভয় অঞ্চলরে প্রবাহিত নদী তথা জলধারাকু নেই সংঘর্ষময় স্থিতি সৃষ্টি হয়েছে।

আকাশবাণী কেন্দুঝর, এথর শুণন্তু আজি সন্ধ্যায় প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কিত সূচনা। কিছুক্ষণ মধ্যে সন্ধ্যা 6:02 শুনিপারে আদিবাসী গীতর কার্যক্রম বনসুরভি। এতে রয়েছে জুয়াঙ্গ গীত, পরিবেশন করবে কার্তিক জুয়াঙ্গ এবং সাথী কলাকার। আলবম গীত রয়েছে রাতে 7:00। আম চাষবাস কার্যক্রম রয়েছে রাতে 7:30। চলচ্চিত্র গীত রয়েছে রাতে 8:00। সাপ্তাহিক নমস্কার কেন্দুঝর কার্যক্রম রাতে 8:15। লোকগীতরে খঞ্জনি রয়েছে রাতে 10:00। সিনেতরঙ্গ কার্যক্রম রয়েছে রাতে 10:30। এই শ্রোতাবন্ধু আজ সন্ধ্যায় প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কিত সূচনা। এত ব্যতীত অন্য সমস্ত কার্যক্রমগুলিক রিলে করে প্রচার করব আকাশবাণী কটক, দিল্লি এবং বিবিধ ভারতী রাষ্ট্রীয় সভার আকাশবাণী কেন্দুঝর। আকাশবাণী কেন্দুঝর সময় বর্তমান স্টুডিও ঘড়ি সন্ধ্যা 6:02। এথর শুণন্তু আদিবাসী গীতর কার্যক্রম বনসুরভি। আজ এতে রয়েছে জুয়াঙ্গ গীত, পরিবেশন করুছন্তি কার্তিক জুয়াঙ্গ এবং সাথী কলাকার।

0: শ্রোতা বন্ধু, কোনসি যোজনার সফল রূপায়ন পাই নির্ভুল পরিসংখ্যানর অত্যন্ত আবশ্যকতা রয়েছে। পরিসংখ্যান মাধ্যমে জনসংখ্যা, আয়, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্র সম্পর্কে সঠিক তথ্য মিলি থাকে। এই তথ্য আধাররে সরকার ও সংস্থাগুলিক সঠিক যোজনা প্রস্তুত করে পারন্তি। যদি পরিসংখ্যান ভুল হুয়ে তেবে যোজনার প্রকৃত লক্ষ্য ও সম্পদ বণ্টন ঠিক ভাবে হয়েপারে না, যাহাদ্বারা সময় অর্থ ও শ্রমর অপচয় হুয়ে। নির্ভুল পরিসংখ্যান দ্বারা লোকঙ্ক আবশ্যকতা চিহ্নট করে সঠিক স্থানরে সহায়তা পৌঁছাইবা সম্ভব হয়ে থাকে। তেণু যোজনার সফলতা, সঠিক নিষ্পত্তি গ্রহণ এবং দেশের সামগ্রিক বিকাশ পাই নির্ভুল পরিসংখ্যানর ভূমিকা অত্যন্ত অপরিহার্য। এই অবসরে আজ রয়েছে আলোচনা, যোজনার সফল রূপায়নরে নির্ভুল পরিসংখ্যানর আবশ্যকতা। এ সম্পর্কে আলোচনা করছেন ভারত সরকারঙ্ক ভারতীয় অর্থনৈতিক সেবারে উপনির্দেশক ভাবে কার্যরত অংশুমান কামিলা।
1: প্রমাণ ভিত্তিক নীতি নির্ধারণ, সামাজিক অর্থনৈতিক বিকাশ এবং জাতীয় যোজনার পরিসংখ্যানর গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাপক ভাবে স্বীকৃতি দিয়া যাইছি। শারীরিক স্বাস্থ্যর এক লক্ষ্য হাসল করা চেষ্টা করুথিবা ব্যক্তি ওজন, উচ্চতা, রক্তচাপ, নাড়ি হার এবং এইপরি গুরুত্বপূর্ণ প্যারামিটার গুড়িকর ইতিহাস এবং স্থিতি জানিবা আবশ্যক। পরিবার সদস্য মানক পাই ভোজন প্রস্তুত করা চেষ্টা করুথিবা জনে ব্যক্তি সেমানকর স্বাদ কোন কোন উৎপাদন আবশ্যক, কেতজন ভোজন করিবে এবং সেমানক খাদ্য গ্রহণর অংশ কোন তাহা জানিবা আবশ্যক। ঘর সজাইবা চেষ্টা করুথিবা ব্যক্তি মানে এথিপাই কেতে টঙ্কা অছি, ঘরে বর্তমান উপলব্ধ কলা এবং হস্তশিল্পর স্তর কোন এবং সেমানে কেউ স্তরর সৌন্দর্য আকর্ষণ হাসল করিবাকু লক্ষ্য রাখিছন্তি তাহা জানিবা আবশ্যক। সরকাররে নীতিগুড়িক এক নির্দিষ্ট ফলাফল হাসল করিবা পাই উদ্দিষ্ট। উদাহরণ স্বরূপ, বিদ্যালয়ে পড়ুথিবা নির্দিষ্ট বয়সর বালিকা মানঙ্কর প্রতিশত বৃদ্ধি, কিশোর মানঙ্ক পুষ্টিকর খাদ্য গ্রহণ বৃদ্ধি, যানবাহনর নির্গমন স্তর হ্রাস করিবা ইত্যাদি। নীতির সফল কার্যকারিতা পাই আমাকে জানিবা আবশ্যক আমি কোন হাসল করা চেষ্টা করছি, লক্ষ্য দর্শক কি এবং সেমানকর আকার কোন, নীতির উদ্দেশ্য হাসল করা পাই আমি কেউ পরিবর্তনকে উৎসাহিত করা চাহুচ্ছন্তি ইত্যাদি। এসবুক বুঝিবা পাই সঠিক

0: শুনেছিলে আকাশবাণী কটক কেন্দ্রের কার্যক্রম আকাশবাণী কেন্দুঝর। সময় বর্তমান স্টুডিও ঘরে রাতে 7:30। এথর শুনন্তু কৃষিজীবী বন্ধুমানঙ্ক নিমন্তে কার্যক্রম আম চাষবাস। প্রারম্ভে রয়েছে কিছু বিজ্ঞাপন বিরতি।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: Likely to reach 60 to 70 kilometers per hour over Delhi, Haryana, Chandigarh and West Uttar Pradesh till tomorrow. And that is the end of this news bulletin.
1: শুনিলে হিন্দী এবং ইংরাজীরে সম্বাদ রিলে করে প্রচার কল আকাশবাণীর দিল্লি কেন্দ্র।